ɔyɛ baako ɔmagana moma yɛ yeyeyi moma nyinaa yɛka mɔ sase anya nkopɔ wɔyɛ baako pɛ ɛtwa seɛ yerɛ ka mɔ yɛsɔmeɛsa ɛdeɛ yɛ mena ma ɔnya nkopɔ ɔyɛ ɔtumfu anya nkopɔ